0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক অনুচিন্তা নিবেদন করেছেন তরুণকান্তি রাউত।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কেমিতে লাগিলা নিশ্চয় লিখিবে। আজি পাই এতিকি নমস্কার।
1: শেষ হল প্রভাত পরিক্রমা, প্রযোজনা বিনয় কুমার সামন্ত্রী, উপস্থাপনা সমীর মিশ্র। আপন কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর কথিকা। আজি আসন্তু শুণবা রথিতু বামন দৃষ্টা, কইছন্তি ডক্টর প্রফুল্ল কুমার দাস।
2: আমার আরাধ্য দেবতা শ্রী জগন্নাথ লীলাস্থলী

লি ডক্টর প্রফুল্ল কুমার দাস, আকাশবাণী কটক। আরম্ভ করুছ ভক্তি সঙ্গীতর বিশেষ কার্যক্রম অঞ্জলি। শিল্পী প্রতিভা প্রধান, স্বর সংযোজনা ও সঙ্গীত পরিচালনা প্রসেনজিৎ সিং। শিল্পী কণ্ঠে ভক্তিগীত অভয় সুতার রচনা। প্রযোজনা প্রজ্ঞা পারমিতা সাহু। প্রথমে শিল্পী গাইছন্তি আহে জগন্নাথ চকা নয়ন নীল কন্দরি কলা সাহান্ত তুম পাখে মু পাতিছি হাত মঙ্গল অটই তুম বিধান।

0: আমি আপনার নিকটে আপনার সেবায় এ সংসার আজ আপনার পাদপদ্মে নিজক নিয়োজিত করে আমি দেখিপারুছু অনেক শ্রদ্ধাড়ু মানক সহিত বিভিন্ন মঠর যে তুলসী ফুল মাল লাগি হবার যে পরম্পরা রয়েছে সেই পরম্পরা আজ উজ্জীবিত করে মঠর মঠাধীশ মানে চাঙ্গুড়ে নানা সুন্দর ভাবে মরুয়া এবং তুলসী দয়ডা কু মিশ্রিত করে গেন্ডু ফুল আদি মিশ্রিত করে প্রভু নিকটরে তাঙ্কর সেবাকু আজ অর্পণ করিবাকু আসিছন্তি।
1: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনার জনাওছি অসুমারী শুভেচ্ছা। এই শুভ অবসরের সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহ মিলিট্রু প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার। পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজারে বিভিন্ন ক্রয় উপরে স্বতন্ত্র রিহাতি। আসন্তু আপনার অপেক্ষার সুভদ্রা শক্তি বাজার, এসআইআরডি ক্যাম্পাস, ইউনিট 8, ভুবনেশ্বর।
2: পবিত্র রথযাত্রার পূর্বতট রেলপথর বিনম্র সেবা জারি রয়েছে। এবর্ষ যাত্রীমানক সুবিধা পাই ওড়িশার বিভিন্ন প্রান্তরু ও পড়োশী রাজ্যরু বিশেষ ট্রেন চলাচলর ঘোষণা করা যাইছে। এতিসহ অতিরিক্ত টিকেট বিক্রয় কেন্দ্র, যাত্রী সহায়তা কেন্দ্র ও স্টেশন মানকরে যাত্রীমানক সুরক্ষা পাই বিশেষ ব্যবস্থা করা যাইছে। পূর্বতট রেলপথ আপনার সেবারে।
3: মশাবাহিত রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া এবং জাপানি জ্বর হেউছি আম রাজ্যর মুখ্য মশাবাহিত রোগ।
4: বর্ষা ঋতুর আরম্ভ ও শেষ উভয় সময়ে মশা বংশবৃদ্ধি নিমন্তে অনুকূল পরিবেশ সৃষ্টি হুয়ে ও এই তিনোটি রোগর প্রাদুর্ভাব বড়ি যায়।
3: এথিরু রক্ষা পাইবা পাই ঘর চারিপাখরে ও ঘর ভিতরে কোনসি স্থানরে সাত দিনরু অধিক সময় পানি জমি রহিবাকু দিয়ন্তু নাহিঁ।
4: পানিকু ধরি রখুথিবা ভঙ্গা ডব্বা, সড়েই, অব্যবহৃত হাঁড়ি, টায়ার আদি নষ্ট করে দিয়ন্তু।
3: ঘর পাখরু বণবুদা সফা করন্তু।
4: নাল নর্দমারে ও খালুয়া স্থানরে জমি রহুথিবা পানিরে মশা নিরোধক ঔষধ পকাইবাকু স্বাস্থ্য কর্মচারী বা পৌর কর্মচারীঙ্কু সহায়তা করন্তু।
3: দিন হেউ বা রাতি শোইবা বেলে মশারি ব্যবহার করন্তু।
4: শরীরকু যথাসম্ভব অধিক ঢাঙ্কিবা ভলি পোশাক পিন্ধন্তু।
3: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ওড়িশা।
5: মুদিটি পত্নীকে পছন্দ আসবে।
6: হ্যাঁ স্যার, আপনার চয়েস বহুত ভালো আছে, আর এই ডিজাইন বি নুয়া।
5: ডিজাইন নুয়া আছে ঠিক আছে, কিন্তু সোনার বিশুদ্ধতার প্রমাণ কেউঠি মিলিব?
6: সচেতন গ্রাহক হুয়ন্তু, আজ হি ডাউনলোড করন্তু বিআইএস কেয়ার অ্যাপ। সোনা কিনিবা পূর্বরু বিআইএস কেয়ার অ্যাপ রু এইচইউআইডি কোড নিশ্চয় যাঞ্চ করন্তু।
7: পুরীর বড়দাণ্ড কেবল গোটি রাস্তা নুহে,
8: এহা ভক্ত ও ভগবান কো জোড়িবার পথ।
7: এই পথরে জাতি নাহি, ধর্ম নাহি, পরিচয় নাহি,
8: অছি কেবল মনিষ পণিয়া।
7: আউ যেতেবেলে কাহা পাই সাহায্যর হাত বড়ে,
8: তাহা হি হুয়ে মহাপ্রভুঙ্ক প্রতি শ্রেষ্ঠ সমর্পণ।
7: সড়ক দুর্ঘটনাগ্রস্তঙ্ক জীবন রক্ষার সংকল্প সহ সরকার আনিছন্তি পিএম রাহাত যোজনা।
8: যেউঠি অনুবন্ধিত ঘরোই ডাক্তারখানারে সাত দিন যাই দেড় লক্ষ টঙ্কা পর্যন্তর চিকিৎসা খরচ সরকার বহন করন্তি।
7: ওড়িশার 798 ঘরোই ডাক্তারখানা এই যোজনার পঞ্জীকৃত হইছন্তি।
8: সেইভাবে সমস্ত সরকারি ডাক্তারখানারে সড়ক দুর্ঘটনাগ্রস্তঙ্ক চিকিৎসা সম্পূর্ণ মাগণা।
7: আসন্তু মানবিকতার এই সংকল্পে সহভাগী হই আমে বি বড়াইবা সড়ক দুর্ঘটনাগ্রস্তঙ্কু সহায়তার হাত।
8: পবিত্র ঘোষযাত্রার হার্দিক শুভেচ্ছা।
7: রাজ্য পরিবহন প্রাধিকরণ ওড়িশা দ্বারা জনহিতরে জারি।
1: রাষ্ট্রীয় প্রগতির ভিত্তি নারীঙ্কু শক্তি, বিকশিত ভারতের সমৃদ্ধ ওড়িশা পাই মহিলা সশক্তিকরণকু কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক বিশেষ গুরুত্ব। মহিলা সশক্তিকরণর যুগান্তকারী যোজনা সুভদ্রারে মহিলাঙ্কু মিলিছে আর্থিক সহায়তা। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, একীকৃত মমতা ও প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় যোগ্য হিতাধিকারীঙ্কু সহায়তা। অসুবিধারে থিবা মহিলাঙ্কু তুরন্ত সহায়তা পাইঁ মহিলা হেল্পলাইন নম্বর 181, অসহায় মহিলাঙ্কু পাইঁ শক্তি সদন, ওয়ান স্টপ সেন্টার, পোষণ অভিযান, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা ইত্যাদি মাধ্যমে গর্ভবতী, কিশোরী, প্রসূতি ও শিশুঙ্ স্বাস্থ্যকু দিয়াযাউছি প্রাধান্য। প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা, আমি পড়িবা আম ভাষায় বেটি বচাও বেটি পড়াও অভিযান, অদ্যুকা ইত্যাদি জরিয়ার মহিলা ও শিশুঙ্ সর্বাঙ্গীন উন্নতি পাইঁ সর্বদা কার্যরত মহিলা ও শিশু বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
0: জয় জগন্নাথ। কেতে সুন্দর ভাবে আমি দেখুছু বর্তমান সেই ধরা ছতি, যে কলা ছতি আসিলে বড় ভাই বড়ভদ্রঙ্কর যেতবে পহণ্ডি আরম্ভ হয়েছিল, বর্তমান ধরা ছত্রির যে দৃশ্য আমি দর্শাই দেছি যে বর্তমান কালিয়া শান্ত গোটি ব্রহ্মাণ্ডর স্বামী, সেই পতি তপাবন যাসুছেন জগতর নাথ জগন্নাথ ঝুলি ঝুলি তাহিয়া হলেই হলেই প্রভু আসিবে, এই মন্ডন করিবে, কোলমন্ডন করিবে নন্দী ঘোষ রথর সেই বেদীকু। আউ এপটে যে পহণ্ডি বেড়ার যে সুন্দর দৃশ্য ঘণ্টুয়া মান

0: 175 যোগাযোগ করন্তু এবং অ্যাম্বুলেন্স পাই 108 কু কল করন্তু। জয় জগন্নাথ।
1: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা দ্বারা জনহিতরে জারি।
2: জয় জগন্নাথ।
3: আমি এই যে বিজ্ঞাপন বিরতি গলা
2: আজ্ঞা আজ্ঞা,
3: তা পূর্বর আলোচনা করুলে শ্রদ্ধা ও বিশ্বাস। শ্রদ্ধা বিশ্বাস মানে কোণ না, যে শাস্ত্র মানে কথা আমি আলোচনা করুচু সেই শাস্ত্র মানুষ উপরে বিশ্বাস করা। কাহিঁকি বিশ্বাস করা, কি প্রশ্ন বি করে পে কাহিঁকি বিশ্বাস করা না, বিশ্বাস করা এইপা যে সাধু সন্থ মহাপুরুষ মানে তাঁর তপস্যা এবং যোগ বলরে জ্ঞান বলরে যা উপলব্ধি করছেন সে জ্ঞান আমি দিয়েছেন। আমি সেভাবে তপস্যা করে পারিবানি, আমার সেভাবে জ্ঞান না, তেমন যে জ্ঞান আমি পরম্পরা সূত্রে মিছে সেই জ্ঞানক আমি অবশ্য বিশ্বাস করা হব, এটা হল কথা।
2: সন্ত তুলসী কহিলেন
3: আজ্ঞা,
2: বিনু বিশ্বাস ভগতি নেই তেহি বিনু দ্রবহীন রাম, রাম কৃপা বিনু স্বপ্ নেহ লোগন লহই বিশ্রাম।
3: বাস তেমন এইভাবে
2: বিশ্বাস ভগতি নেই,
3: এই বিশ্বাসটা আমি রক্ষা হব। দ্বিতীয় কথা হল, আগে কথা হল, যে এ সৃষ্টি রচনা করেছেন, যে সৃষ্টি পালন করেছেন, যে সৃষ্টি সংহার করবে তার প্রতীক হচ্ছেন বা তার স্বয়ং বিগ্রহ হচ্ছেন পরমাত্মা স্বয়ং জগন্নাথ
2: জগন্নাথ মহাপ্রভু।
3: তেমন এইটা বিশ্বাস করা পড়ব,
2: বিশ্বাস।
3: এবং এই যে জগন্নাথ মহাপ্রভু আপনার কহবে সে তো গড় কণ্টুনিয়ার আসলে কি নহলে অমুক পীঠর আসলে, সে তো নিম্বগছর দারু, সে কেমিতি পরমাত্মা পরব্রহ্ম হয়ে, সে কেমিতি জগৎটা পালন করবে, এমিতি অবান্তর প্রশ্ন কলে তার কিছু উত্তর নাই। সে হচ্ছে স্বয়ং দারবতনু বলে কুহাইছে, এবং তাকে আমি বিশ্বাস করিকি আরাধনা করছু, উপাসনা করছু, এবং
2: বিশ্বাসে মিলাই হরি তর্কে বহু দূর,
3: এই হল গোটিয়ে কথা। দ্বিতীয় কথা হল, যে মহাপ্রভু যে রথ উপরে বসিছন্তি, যে রত্ন সিংহাসন উপরে বিরাজমান করুছন্তি, সে মধ্য আম অন্তর ভিতরে অছন্তি। এই কথাটা যদি বিশ্বাস করিগলে তাহলে রথযাত্রার সব ফল তো আপনার মিললা, আউ কোণ কী নাই মতো কুহ। বাস যদি এ হল, আমি এটা কাহিঁকি করে পুনে, তা পছরে যে অন্তরায় গুড়াক অছি, বাধা গুড়াক অছি, সে বাধা গুড়াক তিনিটা বাধা, গোটে হল আমার ভুক্তি, গোটে হল গতি, আর গোটে হল মুক্তি। ভুক্তি কোণ, যেহেতু আমি মানুষ হয়েকি এ সংসারক আসিছে, আমার গুড়ায়ে ভোগ বাসনার অছি এবং রহিব মধ্যে স্বাভাবিক, তেমন সেই ভোগ বাসনা গুড়াক আমার চরিতার্থ নহলে আমার গতি হব না। গতি মানে কোণ, গতি মানে হচ্ছে আধ্যাত্মিকতা ক্ষেত্রে, চেতনা ক্ষেত্রে আমার যে অগ্রগতি হব তাকে আধ্যাত্মিক ভাবে গতি বলে কুহযায়। এবং ভুক্তি হলে আপনার মনটা বুঝিযিব, আপনার ভোগটা প্রশমিত হয়ে যাব, কামনা বাসনা গুড়াক চরিতার্থ হয়ে যাবে, আপনার মনটা তৃপ্ত হয়ে যাব, তৃপ্ত হয়ে গলা পরে সে দিগরে আপনার অগ্রগতি হব। সে ভুক্তি বি দিয়ে, গতি বি দিয়ে, এবং ভুক্তি মিলি সারা পরে, গতি মিলি সারা পরে, তারপরে মুক্তি আপনার করতলগত হব। তেমন এ তিনিটা যাক দেওয়াপাই যে চারমাল তলে অনেক এবে তাঁর সে সামর্থ্য থাকার আমি এই মুহূর্তে তাঁকু দর্শন করা, তাঁকু আরাধনা করা, তাঁকু উপাসনা করা, তাঁক গুণর কীর্তন করা, যে আউ আটটা ভক্তির মার্গ অছে তাকে মধ্যে প্রয়োগ করা, এসব কলে আমার ভুক্তি গতি মুক্তি এ তিনটা যাক আমার প্রাপ্ত হব। এগুলাক সবুযাক হচ্ছে শাস্ত্র বিহিত, এগুলা শাস্ত্রের কুহা হয়েছে, তাকে কেবল অনুপালন কলে আমার মধ্যে উপলব্ধি আসিযিব, অপরোক্ষ জ্ঞান মধ্যে আমার হব। আপনার দ্বিপদ কহিকি আমার পরবর্তী ধারা বিবরণী দেওয়া আমি ডক্টর নন্দীকে মধ্যে অনুরোধ করা।
2: যেহেতু মহাপ্রভু এই ক্ষেত্রে নরচেষ্টা উপাদায় হরিশ্চরতি ভূতলে, তেমন শাস্ত্র কুমার সাক্ষাৎ বৈকুণ্ঠ ভুবন ক্ষেত্রম শ্রী পুরুষোত্তম, পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে সাক্ষাৎ বৈকুণ্ঠ ভুবন, তেমন সাক্ষাৎ বৈকুণ্ঠ ভুবনরে ভগবান অছন্তি, সাক্ষাৎ বৈকুণ্ঠ ভুবনরে আমি অছু, তেমন বৈকুণ্ঠ ভুবনর সমস্ত সুখ এইটারে হি ভক্ত পাইব যদি ভগবান পাখে সে মনোনিবেশ করিব এবং তাঁকু শ্রদ্ধা করিব, তাঁকু ভক্তি করিব, তাঁকু উপরে দৃঢ় বিশ্বাস রাখিব, তেবে নিশ্চিত ভাবরে মনুষ্য

0: ଆସି ପହଞ୍ଚିଛନ୍ତି, ତେଣୁ ଆମେ ତାଙ୍କୁ ପଚାରି ବୁଝିବା କିପରି ମହାପ୍ରଭୁଙ୍କର ଯାତ୍ରା ସେ ଆସି ପହଞ୍ଚିଲେ। ଆପଣଙ୍କ ନାମ କହିବେ ଆଜ୍ଞା?
1: আমার নাম চণ্ডীচরণ শিবদার, আমি পশ্চিমবাংলা থেকে এসেছি। আমার আসল বাড়ি হচ্ছে নদিয়া নবদ্বীপ ধাম।
0: নদিয়া নবদ্বীপ ধাম রু শ্রোতা বন্ধু, এ বয়সে আপনার কত বয়স হব?
1: 73 স্যার।
0: আচ্ছা, সুন্দর কথা। আপনার জগন্নাথ দেখিবা পরে, এটি বড়দাণ্ডের ভক্ত মানুষ দেখিবা পরে, এ যাত্রা আপনার কিপরি লাগুছি?
1: আমার খুব ভালো লাগেছে। আমি প্রত্যেক বাড়ি আসি, কিন্তু এবারে যে যত্নটা পেলাম, আমি যেখানে এসেছি যে ভলেন্টিয়ারদের যে খাতির, আমার খুব ভালো লেগেছে।
0: আপনাকে ভালো লাগুছে? সব ব্যবস্থা ভালো লাগুছে?
1: ভালো লেগেছে। এবং আমাকে তো, আমি বয়স স্কাউট আছি, বয়স স্কাউটের ছেলে আছি এবং ফার্স্ট এড আগে করেছি আমি, এবং ফিজিওথেরাপি করি। যা প্রতিবন্ধী ডায়ালিসিস রুগীদেরকে আমি ট্রিটমেন্ট করি। আমরা দুজনে, আমার স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার এম এস ঘোষ, ওদের সঙ্গে আমি থেকে আমি করেছি কাজ। এবং এবারে আমি সব থেকে, প্রত্যেক বাড়ি আসি, এবারে সে থেকে এসে আমি সব থেকে আনন্দ পেয়েছি। এবং ভলেন্টিয়াররা যারা আমাকে নিয়ে এসেছে, এরকম যত্ন করে আমি কোনোদিন আসতে পারিনি।
0: জগন্নাথ মহাপ্রভুঙ্কর,
1: জগন্নাথ মহাপ্রভুর দয়া, ওনার দয়া না হলে তো কিছু করা যায় না। উনিই সব, উনিই সব। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
0: শুনুলে শ্রোতা বন্ধু, সেমানে প্রতি বর্ষ ରଥଯାତ୍ରାକୁ ଆସନ୍ତି, କିଛି ସେବା ଫିଜିଓଥେରାପି ସେବା ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରନ୍ତି। ତେଣୁ ଆଜି ମହାପ୍ରଭୁଙ୍କ ରଥଯାତ୍ରାରେ ଉପସ୍ଥିତ ହୋଇ ନିଜକୁ ଧନ୍ୟ ମନେ କରୁଛନ୍ତି। ଆଉ ସେ ଏତିକି କଥା କହିଲେ, ସବୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ଦୟା, ଏଇଟା ହିଁ ପୂର୍ଣ୍ଣତା। ଯେତେବେଳେ ମହାପ୍ରଭୁଙ୍କ ଦୟାକୁ ଆମେ ଶ୍ରେଷ୍ଠ ଭାବରେ ଗ୍ରହଣ କରୁ ଏବଂ ଅନ୍ୟକୁ କହୁ ଯେ ପ୍ରଭୁ ଦୟା ନ କରିଥିଲେ କ'ଣ ହୋଇପାରିଥାନ୍ତା।
2: ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପୁରୀର ଶରଧାବାଲିରୁ ଶୁଣୁଥିଲେ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ପବିତ୍ର ବାହୁଡ଼ା ଯାତ୍ରାର ସିଧା ପ୍ରସାରଣ। ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ।

0: শিশু বিকাশ বিভাগ দ্বারা জনহিতরে জারি। মশাবাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়া এবং জাপানি জ্বর হেউছি আম রাজ্যর মুখ্য মশাবাহিত রোগ।
1: বর্ষা ঋতুর আরম্ভ ও শেষ উভয় সময়ের মশা বংশবৃদ্ধি নিমন্তে অনুকূল পরিবেশ সৃষ্টি হুয়ে ও এই তিনোটি রোগর প্রাদুর্ভাব বড়ি যায়।
0: এথিরু রক্ষা পাইবা পাই ঘর চারিপাখরে ও ঘর ভিতরে কোনসি স্থানরে সাত দিনরু অধিক সময় পানি জমি রহিবাকু দিয়ন্তু নাহিঁ।
1: পানিকু ধরি রখুথিবা ভঙ্গা ডব্বা সড়েই অব্যবহৃত হাঁডি টায়ার আদি নষ্ট করে দিয়ন্তু।
0: ঘর পাখরু বণবুদা সফা করন্তু।
1: নাল নর্দমারে ও খালুয়া স্থানরে জমি রহুথিবা পানিরে মশা নিরোধক ঔষধ পকাইবাকু স্বাস্থ্য কর্মচারী বা পৌর কর্মচারীঙ্কু সহায়তা করন্তু।
0: দিন হেউ বা রাতি শোইবা বেলে মশারি ব্যবহার করন্তু।
1: শরীরকু যথাসম্ভব অধিক ঢাঙ্কিবা ভলি পোশাক পিন্ধন্তু।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা।
2: আলুমিনিয়মর শক্তিরে দেশর প্রগতি, মহাপ্রভুঙ্ক আশীর্বাদরে সভিঙ্ক সমৃদ্ধি। বাহুড়া যাত্রা ও সুনাবেশ অবসরে নাগকো পক্ষরু হার্দিক শুভেচ্ছা।
3: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শ্রোতা বন্ধু, বর্তমান বড় ঠাকুর বড়ভদ্রঙ্কর তাড়ধ্বজ রথ টণা আরম্ভ হয়েগলা এবং যেউঠি রথ থিলে সেইটু পাখাপাখি 20 হাত পর্যন্ত রথ চালিগলে এবং টণা চালিছি। আমি দেখুছু বহু বরিষ্ঠ পদাধিকারী এবং রাজ্যের পুলিশ ডিজিঙ্ক সমেত বহু বরিষ্ঠ পদাধিকারী সেই রথ দৌড়ি ধরিকি টাণুচন্তি এবং রথ যিবারে মধ্যে কিছু অসুবিধা হউনি। মনে হচ্ছে সত্যি যেমতি বড় ঠাকুর অপেক্ষা করেছিলে কেতবেলে রথ দৌড়ি ধোচা হব এবং ভক্ত মানে তাঙ্কো রথকু টাণিকি নেবে তাড়ধ্বজ রথকু। বহুত সুন্দর ভাবে রথ আগকু আগকু অগ্রগতি করুচন্তি। আপন তো জানিচন্তি রথ যিবা পাই যো সরদা বালি, সে সরদা বালি তো আজিকালি কংক্রিট হয়ে যাইছি, তা উপরে বালির আস্তরণ টিকে টিকে পকা হয়েছে সরদা বালির, তাকে ভ্রম সৃষ্টি করা পাই বা সরদা বালির রূপ দেওয়া পাই। তেণু রথ যাবার কিছু অসুবিধা বি নাই, যেউঠি রথ ঠিয়া হয়েছিলে সেই জায়গায় টিকে বালি থিলা, তাপরে বালির আস্তরণ টিকে টিকে কমি কমি যাচ্ছে। আগকু আগকু রথ যেতে বড়িবে দেখবে ধীরে ধীরে রথ টাণিবা আহরি সহজ হয়ে যাব। তেণু যে চারিটা বেলে রথ টণা হবার বিধি ব্যবস্থা বা নীতি নির্ঘণ্ট হয়েছিল তাঠু পাখাপাখি অধ ঘন্টা 35 মিনিট বিলম্বরে রথ টণা আরম্ভ হয়েছি। এপটে মা সুভদ্রাঙ্ক রথরে চারমাল খোলা হয়ে সারি, প্রভু জগন্নাথঙ্কর নন্দীঘোষ রথরে ঘোড়া যচা চালিচন্তি। তেণু এইভাবে ভাবে রথযাত্রার সমাপন পর্যায়ে আমি উপনীত হলু ধীরে ধীরে। আপনার জাঁচি এই রথযাত্রা দেখবা বা রথযাত্রার অংশগ্রহণ করা যে লোক ভিতরে বা শ্রদ্ধাড় মানুষ ভিতরে যে ব্যাকুলতা এবং আকুলতা, সে আকুলতার এইটা হচ্ছে সবুঠ চরম মুহূর্ত। আপনার জাঁচে রথযাত্রা ভিতরে দুইটি কথা হচ্ছে সবুঠ গুরুত্বপূর্ণ। গোটিয়ে হচ্ছে পহণ্ডি, মহাপ্রভু মানকর পহণ্ডি, যে পহণ্ডি দর্শন করা লোক ভিতরে বহুত ভাক্তিক আবেগ থাকে, এবং দ্বিতীয় হচ্ছে রথ টণা। এবং রথ টণার সমস্ত ইচ্ছা কেমিতি আমি রথক টিকি টাণি দেবু এবং রথ দৌড়ি টিকি ছুঁই দেবু। এই যে বিশ্বাস এবং পরম্পরা ক্রমে লোক ভিতরে এই যে বিশ্বাস দৃঢ়ীভূত হয়েছে, সেইপাই লোক মানে এতে সমবেত হয়ে যাচ্ছেন রথ টাণিপাই। তথাপি বড় আনন্দর কথা যে কোণী বিশৃঙ্খলা নথাইকি এপর্যন্ত নির্বিঘ্নরে সবু কাম সমাপন হয়েছি। আকাশে মধ্যে টিকি মেঘ দেখা দেউচন্তি। আমি যে সরদাবালি কেন্দ্রে বসিছু, আমার পছপটকু বা আপনার তাকে কইপারতি দক্ষিণ দিগ হলে এটা পশ্চিম দিগ হব, পশ্চিম দিগরে টিকি মেঘ অনেক এবং মেঘ মধ্য টিকে টিকে কেতবে বিন্দু বিন্দু জল পকাউচন্তি, যেটা জল সিঞ্চন বলে আমি কইপার, বর্ষা নুহে ইয়ে, যেটা কি লোক মানুষ আশ্বস্ত করুচি কিছু অসুবিধা নাই। বর্ষার সম্ভাবনা তো বর্তমান যা জনাপড়ছে বর্ষার সম্ভাবনা না, রথ টণা সরিবা পর্যন্ত বর্ষা মধ্যে নহই পারে, বর্ষা না, টিকি সুন্দর পবন হচ্ছে, আকাশে সেমতি কিছু ভয় সৃষ্টি কলা ভি মেঘ না। তেণু আমি ভাবুছু এই রথ টণা কার্যক্রম সুরুখুরুরে সমাপ্ত হব। রথযাত্রার যে তিনোটি অঙ্গ, গোটিয়ে কথা সকালে আমি আলোচনা করুলে, গোটিয়ে হল শ্রীগুণ্ডিচা যাত্রা, গোটিয়ে হল আড়প মণ্ডপরে অবস্থান, আউ গোটিয়ে হল যে বাহুড়া যাত্রা। এই তিনোটি অঙ্গ যে দর্শন করে পারে তাঙ্কর তো মহাফল হব, মহাপুণ্য অর্জন করবে সি।

0: শ্রোতা বন্ধু
1: শুভ সন্ধ্যা।
0: আজ মল্লার অগণে মু অছি আপনার উপস্থাপিকা শীতল
1: আউ মু স্বাতি।
0: বন্ধু, জীবন আউ সম্পর্ক একাভাবে বঞ্চন্তি। নিঃশ্বাস বিনা জীবন আউ বিশ্বাস বিনা সম্পর্ক জীবন্ত রহিবা অসম্ভব।
1: হ্যাঁ বন্ধু, সম্পর্কর বি জীবনটি থাকে, বিশ্বাস ভাল পাইবা আদর সম্মানরে সে পঞ্চু থাকে, এতিকি শেষ হেবা ক্ষণি সম্পর্কর জীবনটা চালি যায়।
0: বন্ধু, সম্পর্ক পাই হি মনিষ মনিষ সহিত বন্ধা, বন্ধা পুনি পশুপক্ষী গছলতা এমিতিকি ধরণী সহিত আকাশ। জীবন এক দীর্ঘ যাত্রা বন্ধু, এই যাত্রার আমার অনেক মানুষঙ্ক সহিত ভেট হুয়ে, কিছু সম্পর্ক সময়র স্রোতরে ভাসি যায়, আউ কিছু সম্পর্ক হৃদয়ের গভীরতারে চিরস্থায়ী হয়ে রহি যায়।
1: হ্যাঁ বন্ধু, সম্পর্ক কেবল রক্তর বন্ধন নুহে, এহা বিশ্বাসর এক পবিত্র সেতু, স্নেহর এক নীরব ভাষা এবং ত্যাগর এক অমূল্য উপহার। সম্পর্ক রক্তর হেবা জরুরি নুহে, বরং সম্পর্ক হৃদয়ের হেবা জরুরি। যেউঁটি সম্মান রহে সেটি সম্পর্ক ফুল পরি প্রস্ফুটিত হুয়ে, যেউঁটি অহংকার জন্ম নিয়ে সেটি সম্পর্ক ধীরে ধীরে শুখি যায়।
0: জীবন আমাকে প্রতিদিন নূয়া শিক্ষা দিয়ে বন্ধু, সুখর মুহূর্ত আমাকে হসিবা শিখায়, আউ দুঃখর মুহূর্ত আমাকে দৃঢ় হেবার সাহস দিয়ে। প্রত্যেক অনুভব জীবন পুস্তকর গোটিয়ে গোটিয়ে নূয়া নূয়া পৃষ্ঠা, যা আমাকে পরিপক্কতার পথ দেখায়।
1: জানি রাখিবা বন্ধু, জীবনর প্রকৃত সম্পদ ধন নুহে, বরং সেই মানিষ মানে যেউমানে আপনক হসরে হসন্তি, আপনক লুহরে নিজ আখি ভিজন্তি এবং কোনসি স্বার্থ বিনা আপনক পাখরে ছিড়া হই রুহন্তি, দুঃখ সুখ সমস্ত স্থিতিরে আপনক সহিত হি থান্তি।
0: তেণু সম্পর্ককু সময় দিয়ন্তু বন্ধু, স্নেহ দিয়ন্তু, সম্মান দিয়ন্তু, কারণ জীবনর শেষ পৃষ্ঠারে মানুষ নিজের সফলতাকু নুহে, বরং নিজের সম্পর্কর উষ্মতাকু খোঁজে। মানুষ কেবে বুঝি নথাই যে কেবে হাতরু সময় শেষ হয়ে যায়।
1: এই যেমিতি আম কালিয়া ঠাকুরর সম্পর্ক তার ভক্তমানঙ্ক সহিত, দেউল বাহারকু বর্ষকে থরে বাহারি আসে কেবল ভক্তমানঙ্কু দর্শন দেবা পাইঁ। ভক্ত ও ভগবানঙ্ক ভিতরে থিবা সম্পর্ক পাইঁ হি ত এতে গহলি জমে বড়দাণ্ডরে।
0: সেই সম্পর্ক পাই হি তো গুণ্ডিচা জাত, পুনি আজির এই বাহুড়া যাত্রা, তিন দিন ফেরিলে পুনি বড় দেউল, মান ভঞ্জন ভাঙ্গিবে মান লক্ষ্মী সাঁতাণীকর, সবু তো সেই সম্পর্ক পাই বন্ধু।
1: তেবে শ্রোতা বন্ধু, আপনকর আম সহিত সেমিতি নিবিড় সম্পর্ক, যেউঁটি আমি অপেক্ষা করি থাউ আপনক চিঠিকু আউ আপন আমকু।
0: ডেরি নকরি দেখিবা স্বাতি, চিঠিরে চিঠিরে মনর গীতরে প্রথম চিঠিটি কিয়ে কেউঁঠু পঠাইছন্তি এবং কেউঁ গীতটি অনুরোধ করিছন্তি?
1: প্রথম চিঠিটি পঠাইছন্তি বালিয়া ডেরাবিস কেন্দ্রাপড়ারু সোনলতা, সুজাতা, বৈজয়ন্তী, ঝিলি, নীলি, সিলি, সেলি, লালি, জুলি, হোলি, রোলি, জলি, মলি ও ডলি, ভৌণী, যুববাণী পরিবার এবং আকাশবাণীর সমস্ত কর্মকর্তা নমস্কার সহিত পবিত্র বাহুড়া যাত্রার শুভেচ্ছা জনাইছন্তি।
0: আপনক মধ্যে প্রতি নমস্কার এবং পবিত্র বাহুড়া যাত্রার অসরন্তি শুভকামনা। তেবে আগকু কোন লিখিছন্তি সোনলতা ভৌণী?
1: সে লিখিছন্তি, যুববাণীর সমস্ত কার্যক্রম বেশ মনছুঁয়া লাগুছি, সমস্ত অপা ভাইঙ্ক উপস্থাপনা মধ্যে খুব আকর্ষণীয় মনে হচ্ছে।
0: বহুত বহুত ধন্যবাদ ভৌণী আপনকু, আম কার্যক্রম এমিতি শুণুথান্তু। তেবে স্বাতি, ভৌণী কেউঁ গীত শুণিবাকু অনুরোধ করিছন্তি চিঠিরে?
1: সে অনুরোধ করিছন্তি জয় মা মঙ্গলা চলচ্চিত্রর দয়াময়ী মহাময়ী মা মঙ্গলা গীতটি, যাহাকু কণ্ঠদান করিছন্তি ভুবনেশ্বরী মিশ্র।
0: খুব সুন্দর ভক্তিময় সঙ্গীতটি, তবে শুনাই দেউছি আপনকু আপনক মন পছন্দর গীতটি।

শ্রোতাবন্ধু নমস্কার, স্বাগত জনাই আরম্ভ করছু আজির পল্লী মঞ্চ কার্যক্রম। শ্রোতাবন্ধু, আজ পবিত্র বাহুড়া যাত্রা। নবদিনাত্মক যাত্রা সারি ফেরুছন্তি চতুর্ধা মূরতি। ঘণ্ট ঘণ্টার তাড়ে তাড়ে ভক্তিময় পরিবেশে উছুড়ি পড়ুছি বড়দাণ্ড। শ্রীমন্দিরর জন্মবিধি পর্যন্ত এ যাত্রা।

0: শ্রোতাবন্ধু, আমি চাষীবন্দী লোক। চাষ আমার প্রমুখ ব্যবসায়। তেমন কৃষি সহ আনুষঙ্গিক কৃষি আজ আমার যুবপিঢ়ি মানাই এক নূতন রাহ আনিদেছি। আজ বিভিন্ন প্রকার ব্যবসায়িক ভিত্তরে কৃষি কার্য করে আমার চাষী ভাই মানে বেশ দ্বিপয়সা অধিক রোজগার কলে। অধিক অমল, মাটির উর্বরতা রক্ষা, খতসার আবশ্যকতা অধিক রয়েছে। তবে সর্বোপরি জিয়া খত আম ফসল তথা মাটির সুস্থতা বজায় রাখা অগ্রণী ভূমিকা নেছে। আজকাল যুবপিঢ়ি তথা চাষী ভাই মানে ব্যবসায়িক ভিত্তরে জিয়া খত উৎপাদন করে লাভবান হচ্ছেন। জিয়া খতরু কম খরচে অধিক লাভ চাষী ভাই মানুষ। সরকারি সহায়তা নেই জিয়া খত উৎপাদন আরম্ভ করে আম চাষী ভাই মানে অধিক লাভ সহিত সেমানকর ক্ষেত এবং ফসলকু সুরক্ষা দেই পারুছন্তি। তবে আসন্তু আজির কার্যক্রমে এ সম্পর্কে এক শিক্ষণীয় আলোচনা শুনিবা। আজ আলোচনার বিষয় রয়েছে ব্যবসায়িক ভিত্তরে জিয়া খত প্রস্তুতি। এ সম্পর্কে আলোচনা পাই আম সহিত উপস্থিত অছন্তি কৃষি বিজ্ঞানী মীনাক্ষী পুষ্টি। তবে আসন্তু মহাশয়ঙ্ক ঠারু ব্যবসায়িক ভিত্তরে জিয়া খত প্রস্তুতি সম্পর্কে সবিশেষ শুনিবা। মহাশয়ঙ্ক সহিত আলোচনা করুছন্তি দুর্গা মাছি।
1: কৃষকর জমিরে জিয়া আছে, তাকে আমি আমার কৃষিজনক অগ্রাধিকারী দ্রব্যকে তাকে আমি খত করা কেমি, তাকে যেটা আমি দহন প্রাণী তাকে খত করছে, তো সেই খতকে আমি যেহেতু জিয়া দ্বারা তৈরি করছে তাকে আমি জিয়া খত বলে কুছি।
2: উৎপাদন করছে এবং আমরা উৎপাদন করছে

0: পরিমাণের আমি উৎপাদন করি বা আমার চাষ করেন যে দরকার হবে এবং চাষ হতো সেটা যদি যদি কিছু অধিক উৎপাদন করি তো আমি সেটা বিক্রি বাটা করি বা সেটা লাভ হয়ে পড়বো সেই পবিত্র চাষ করবো
1: নিহত ভাবে লাভ হয়ে পারিব। আপনার বর্তমান পরিস্থিতি দেখুছেন যেমিতি শিল্পায়ন বড় বড় চলছে আমার গ্রামাঞ্চলের পশু সম্পদ মধ্যে সেই হিসাবে কম কমি যাচ্ছে তেমন যে সাধারণ কম্পোস্ট আমাকে গাঁ গহলে মিলুছি তাহলে যেতে মধ্যে মিলুছি তার মান বহু খারাপ সেটা লোক মানুষ যেত আবশ্যকতা কম যা সহিত যেতে খাদ্য সেবা দেওয়া কথা সে দিয়ে তেমন এই পরিস্থিতি আমি আখি আগে রাখি জিয়া খতটা আমি ব্যবসায়িক ভিত্তিতে চাষ করা যেহেতু মহিলা ও গ্রামীণ যে যুবক মানে আছেন সে আমি প্রবর্তাউছি কারণ সেমানটাকে যদি করবে সেই আবর্জনা সেমানে খত তৈরি করা সহিত আউ অধিক দুই পয়সা মধ্যে তাকে যদি ব্যবসা করিকি অধিক রোজগার মধ্যে
0: করিপারিবে। ভালো কথা কহিলি তুমি যে জিয়া খত আমি যেটা ব্যবহার করবা হয়তো আমি চাষ মানে
1: লোক মানে নিহতি প্রথমে জাণবা উচিত যে সাধারণ খত আউ জিয়া খত তাঙ্ক ভিতরে পার্থক্যটা কম যেতে আমি গোটে সাধারণ খত কথা কুচে তাকে তৈরি করা আমি ছ মাস সময় লাগি যাওয়া বেড়ে এই জিয়া খত তৈরি মাত্র চাষী মানুষ দুই তিন মাস সময় লাগি থাকে আমি মধ্যে দেখি থাকি যেহেতু সাধারণ খত তৈরি হুয়ে বহুত দুর্গন্ধ হুয়ে সে পরিবেশে পাখাপাখি রহবাটা বহুত কষ্টকর হয়ে থাকে তেমন পরিবেশ প্রদূষণ মধ্যে সুযোগ থাকে কিন্তু জিয়া খত যে জায়গায় হুয়ে দুর্গন্ধ হুয়ে না তেমন পাখাপাখি আপনার বাসস্থান রহবা কিছু অসুবিধা হুয়ে না তাপরে মধ্যে জিয়া খত ব্যবহার কলে আমার মাত্র জলগ্রহণ ক্ষমতা সাধারণ শক্তি বৃদ্ধি পায় বায়ু চলাচল ঠিক হুয়ে মাটি হালকা হুয়ে সেই হিসাবে তেলের বৃদ্ধি মধ্যে ভালো হয়ে তারপরে আমি দেখুছি সাধারণ কম্পোস্ট আর জিয়া খত যদি আমি কম্পেয়ার করবা আমি দেখবা যে জিয়া খততে সাধারণ কম্পোস্ট ঠিক অধিক ভিটামিন খাওছি অধিক হরমোন মধ্যে খাওছি তেমন জিয়া খতর গুণাত্মক মান মধ্যে অধিক তেমন যদি আমি ফল বা পনিপরিবার প্রয়োগ করবা তাহলে অলগা সাধারণ কম্পোস্ট অপেক্ষা এই খত ব্যবহার কলে ফলটি কি পনিপরিবাটা অধিক উজ্জ্বল দিশে অধিক স্বাদিষ্ট রহে অধিক দিন তাজা রহে ফুল ফল যে ঝরি যাচ্ছে সেই ঝরিবা সমস্যা দূর হুয়ে অমল মধ্যে বড়া দেখা যাই যেহেতু আজিকাল আমি দেখুছে রাসায়নিক সার বহুল ব্যবহার হচ্ছে মাটির উপরস্তরটা গোটে আমার গোটে সার প্যান যেটা আমি আবরণ সেটা সৃষ্টি হয়ে যাচ্ছে তেমন যেতে খাদ্য সার তলে থাকলে মধ্যে সে চের দ্বারা উপর স্তরকে আসবাটা সম্ভবপর হয়নি কিন্তু যে জিয়া খত ব্যবহার করা মাটিটা যেহেতু হালকা হব নিম্ন স্তরের তল স্তরের যে খাদ্য সার থাকবে সে গছকে উপর স্তরকে আসি তাকে যোগাই পারিব তেমন গছের খাদ্য গ্রহণ প্রণালী মধ্যে ত্বরান্বিত হব সেমতি আমি দেখুছি সাধারণ কম্পোস্টটা তৈরি হচ্ছে সেথিরে আমার বহু গুড়ে রোগ সৃষ্টিকারী জীবাণু কি আমার ঘাস যে সে অনেক রোগ সৃষ্টি করছেন পরবর্তী অবস্থার ফসল কিন্তু এখানে আমার জিয়া খাতের সেসব উপাদান প্রায় নথায় জটিল থাকে বহু কম সেমতি যে আমার মাটিতে বিভিন্ন অনিষ্টকারী জীবাণু আজ রয়েছেন তাকে মধ্যে আমার জিয়া খাত খাইছি যে জিয়াটি খাই জিয়া খাতের তাকে আমি জৈব কীটনাশক মাধ্যমে ভাবে মধ্যে ব্যবহার করি কিন্তু যে আবর্জনা আজ আমার থাকে সেটি আমি খত তৈরি কলে আমার পাখাপাখি আমার যেটি মূল আবর্জনার এক ভাগ আমার খত আকারে নুয়ে তেমন আপনার যেটি পরিবহন করবে যে ট্রান্সপোর্টেশন চার্জটা আজকাল বহুত রয়েছে সেইটা মধ্যে আপনার বহু কমিযোগ সেমতি আমি যে খতটা ব্যবহার করবা যেতে আমি বাহার কলে মধ্যে কিছু জিয়া তার অন্ডা কিছু কোষ সেটা রহিযোগ যেহেতু মাটির আমি মিশালা পরে মাটি রহব তেমন সেটা পরে মাটির উপযুক্ত পরিবেশ পাইলে সে বংশ বৃদ্ধি করবে সেই জিয়াকে মধ্যে মানে মাটির উর্বরতা বৃদ্ধি করিবার সাহায্য করবে
0: উপকারিতা রয়েছে আপনার কলার অনুসারে আউ কোন উপকার
1: আউ গোটে প্রমুখ উপকারিতা রয়েছে যেটাকে আমি বর্তমান পরিস্থিতিতে আমি যেটা কুছি ওড়িশার 70% মাটি বর্তমান অম্ল হয়ে গেল যেটা কি কুছি আমি

0: পরিচয় সরকারের সমুদায় বিভাগের তরফ রাজ্যের সমস্ত কৃষক ভাই বোনের মনকে সূচিত করা যাচ্ছে। সরকার 2024 মশিয়া করে পৃথকই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যা ফসল ধান মক্কা কোটা ওগা মেন্ডিয়া চিনাবাদাম সলাদ ও হর্ম চাষের বীমা পঞ্জীকরণ করাইবে। ভোগ চাষী রণি ও অনুরণী চাষী সমস্ত যে ফসলর বীমা পঞ্জীকরণ নির্ধারিত তারিখ 21 জুলাই সুদ্ধা নিকটস্থ কৃষি সমবায় সমিতি যথা ট্যাক্স ল্যান্ড ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাইপারিবে। চাষীকে ছাড়া 5 একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। ফল পিছা এবং 1 টাকা দেওয়া পড়ব। অধিক বিবরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি যেকোনো ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারীঙ্কু যোগাযোগ করন্তু।
1: প্রশ্নপত্র প্রঘট এবং পরীক্ষা অনিয়মিততা মামলার ত্বরিত বিচার পাই ফাস্ট্রাক প্রতিষ্ঠা সংক্রান্ত শিক্ষা বিধেয়ক ক্যাবিনেট অনুমোদন। দেশের 3টি রাসায়নিক পার্ক প্রতিষ্ঠা পাই ভব্য রসায়ন যোজনাকে মঞ্জুরি। বিভিন্ন প্রসঙ্গকে নিয়ে বিরোধী সদস্যঙ্ক হট্টগোল যোগুঁ আসন্তা সোমবার পর্যন্ত সংসদের উভয় সদন মুলতবী। নয়াদিল্লীরে কেন্দ্রমন্ত্রী জেপি নড্ডা, ডক্টর জিতেন্দ্র সিং ও বিজেপি প্রতিনিধি দল মধ্যে আলোচনা। ভারত ও রোমানিয়া মধ্যে অর্থনৈতিক ও পুঞ্জিনিবেশ সম্পর্ক বৃদ্ধি পাই আহ্বান দেলে রাষ্ট্রপতি। পাকিস্তান সীমাপার আতঙ্কবাদকে সমর্থন বন্ধ ন করিবা পর্যন্ত স্থগিত রহিব সিন্ধু জল চুক্তি। স্পষ্ট কলা ভারত মন্ত্রীবাদী আসন্তা রবিবার দিন দেশবাসীঙ্କ ସହ ଭାବ ବିନିମୟ କରିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ଦେଶର ଅର୍ଥନୀତିର ଆୟକରର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅବଦାନ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆଜି ପାଳନ କରାଯାଉଛି ଜାତୀୟ ଆୟକର ଦିବସ। ଗ୍ଲାସ୍କୋ ରାଜ୍ୟଗୋଷ୍ଠୀ କ୍ରୀଡ଼ାରେ ଭାରତର ସନ୍ତରଣକାରୀ ସୁଧୀର ନଟରାଜ 50 ମିଟର ବ୍ୟାଚ୍ର ସେମିଫାଇନାଲକୁ ଉନ୍ନୀତ। ବାହନ ଯାତ୍ରାରେ ଆଜି ପୁରୀରେ ସେମିଙ୍କର ଅଭିମୁଖେ ଚତୁର୍ଥ ମୂର୍ତ୍ତି।

0: আমরা মন্দ করছি আমার কাছে আমার ভালো জিনিস সেটা আগে থেকে কি ভালো করে হলে ভালো ভালো কিন্তু কি
1: আমার কিন্তু আমার ভালো করে হলে কি
0: আমি কোন

অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব, অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব, অনন্ত পথে রহিব নিশ্চিন্তে গো, স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয়, স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয়।

ভক্ত চিরকাল প্রার্থনা করে হে পতিত পাবন, জীবন থেবা যায় নীলাদ্রি মণ্ডপরে তোমার সুন্দর রূপ দর্শনর সুযোগ দিও। যেতে দেখিলে বি সবুদিনে নূয়া নূয়া লাগ প্রভু, ভুলি পারে না তোমার সে ভুবনমোহন শোভাকু, মোর ইচ্ছা কণ পূরণ করিবনি মহাবাহু।

0: এই গীতটির কণ্ঠশিল্পীঙ্ক না কোণ এবে উত্তর ও মতামত পঠাইবার ঠিকনা লিখি নিয়ন্তু কার্যক্রম সাধনার পৃষ্ঠারে মারফত কার্ড প্যালেস বাদামবাড়ি কটক বার যোগাযোগ নম্বর 8 7 6 3 3 5 6 2 1 0 ইমেল আইডি bbdash1612@gmail.com আজির কার্যক্রম এইটি শেষ হয়েছি আলেখ্য সুপ্রভা দাস উপস্থাপনারে মু থিলি শুভশ্রী শতপথী আজি পাই রহুছু নমস্কার এই কার্যক্রমর প্রায়োজক থিলে কার্ড প্যালেস বাদামবাড়ি কটক।
1: শুনুলে প্রায়োজিত কার্যক্রম সাধনার পৃষ্ঠারে আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র পরবর্তী কার্যক্রম গীত গীতিকা।

শ্রোতাবন্ধু, খবর হোক কি সূচনা, বিনা সত্যতারে বিনা প্রামাণিকতার যেটি এসবর স্থান নাই। সঙ্গীত হোক কি সাহিত্য হোক কি নাটক, বিনা শাড়ীনতা, বিনা সুর তাল লয়, বিনা সৃজনাত্মক কারিগরের যেটি এসবুক মান্যতা মিলে না, সে হচ্ছে আমার আকাশবাণী। যেটি গোটে শিক্ষা সম্পর্কিত হোক, স্বাস্থ্য সম্পর্কিত হোক, কৃষি বা আধ্যাত্মিক ধার্মিক আলোচনা বা কার্যক্রম হোক, সেসব রেডিওর প্রসারিত হচ্ছে মানে কথার সত্যতা আছে, বিশ্বসনীয়তা আছে। এই দৃঢ় ধারণা আজ বি সমস্ত ভিতরে রয়েছে, আগর মধ্যে রয়েছে। আকাশবাণী আগর বি ভারতীয় প্রিয় লা, আজ বি খালি প্রিয় নহে, আকাশবাণী দূরদর্শন প্রতি লোক যথেষ্ট সম্মান এবং মর্যাদা আজ বি রয়েছে। তবে আমি ভারত ইতিহাসের আজ হচ্ছে গোটে স্বর্ণিম দিন, জাতীয় প্রসারণ দিবস।

শ্রোতাবন্ধু, আমাদের রেডিও প্রসারণ রয়ম আরম্ভ 1920 প্রায়ত আরম্ভ হয়েছিল। প্রথম প্রচার কার্যক্রম 1937 মুম্বাই স্থিত রেডিও ক্লব দ্বারা প্রচারিত হয়েছিল। 1930 সরকার ট্রান্সমিটর গুড় নিজ অধীনক নিয়ে যাই এবং ভারতীয় প্রসারণ সেবা নামে এ দেশের পরিচালিত হয়েছিল। কিন্তু 1936 এর নাম বদলে অল ইন্ডিয়া রেডিও করে দিয়ে গেল। 1957 আকাশবাণী নামে নামিত করা গলা।

শ্রোতাবন্ধু, বর্তমান বি আকাশবাণী ভারতের সবুঠারু বড় রেডিও নেটওয়ার্ক। এর 590 অধিক রেডিও কেন্দ্র রয়েছে। তবে আকাশবাণী 23টি প্রমুখ ভাষা এবং 140 অধিক উপভাষায় কার্যক্রম প্রসারণ করে আসছে। সম্বাদ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সঙ্গীত, যুব কার্যক্রম, মহিলা, শিশু বিকাশ, সাহিত্য, ক্রীড়া, লোককলা ভলি অনেক বিষয় এতে সামিল রয়েছে। বিদেশী শ্রোতাবান মধ্যে বিভিন্ন ভাষায় বাহ্য প্রসারণ করা যাচ্ছে। সেপরি দূরদর্শন, ডিডি ন্যাশনাল, ডিডি নিউজ, ডিডি ভারতী, ডিডি কিষান, ডিডি স্পোর্টস সমেত অনেক চ্যানেল রয়েছে। শিক্ষা, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান এবং জাতীয় গুরুত্ব কার্যক্রম মাধ্যমে এহা লোকসেবা প্রসারণের লক্ষ্যক পূরণ করুছে। সংসদর অধিবেশন হো, স্বাধীনতা দিবস হো, গণতন্ত্র দিবস পরি জাতীয় কার্যক্রমের সিধা প্রসারণ মধ্য এর বিশেষত্ব।

শ্রোতা বন্ধু, এক গুরুত্বপূর্ণ ঘোষণা। মন কি বাত শীর্ষকরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ দেশবাসীঙ্ উদ্দেশ্যে উদ্বোধন শুনেপারে চলিত জুলাই 26 তারিখ রবিবার দিন 11টা সময় আকাশবাণীর সবুকেন্দ্র, বিবিধ ভারতী সেবা, ডিটিএস সেবা, এফএম রেইনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ 5টি গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনের কথা শুনবাকু মিলিব। রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব। সেই 26 তারিখ রবিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্কর উদ্দেশ্যে উদ্বোধন ঠিক পরে পরে এবং পুণিথরে সেই রবিবার রাতি 8টা সময়রে। যেউ শ্রোতাবন্ধুমানে মন কি বাতরে নিজ নিজের মতব্যক্ত করিবাকু চাহান্তি, সেমানে প্রধানমন্ত্রীঙ্ক কার্যালয়ের ওয়েবসাইট myjiobi.in ର টোল ফ্রি নম্বর 1800117800 ফোন করে সেমানকর মত রেকর্ড করিপারিবে। শুনলে এক গুরুত্বপূর্ণ ঘোষণা।

0: কি গোটে মজা কথা শুন।
1: কি মজা কথা কিলো?
0: সকালে হঠাৎ ডাইনিং হল পটে আসুথিলি, ঝরকা পটে দেখিলি।
1: কোন দেখিলু?
0: বিক্রম আর বনজা একাটি বসে গপুলে।
2: তুই মিছ কথা কোন তো?
1: মোর কাই বিশ্বাস হোনি।
0: বিদ্যা রানলো একদম সত, বিশ্বাস কর, মু নিজ আখিরে দেখিছি পরা।
2: গোটে ভাল আইডিয়া মিলি গলা।
0: মানে ঘটনাটা অশোক কানে পড়া নিহাতি দরকার।
2: আউ এমিতি পড়িব তাকু যেমতি কানরে গরম তেল পড়লা পরে লাগিব, বুঝিলু?
1: এই দেখ দেখ, অশোক সে কৃষ্ণচূড়া গছ মূলে ঠিয়া হয়েছে,
2: বনজাকে অপেক্ষা করেছে নিশ্চয়।
0: তাহলে সেই পট দিয়ে চলো।
1: আরে অশোক, গুড মর্নিং।
3: হ্যালো পিঙ্কি, মর্নিং।
0: তুমি তো বনজাকে অপেক্ষা করছো বোধে,
1: তার আসিবা ডেরি হয়েছে না?
0: তাকে তো মু বিক্রম সাংগে দেখিলি।
3: বিক্রম?
2: আম হস্টেলর মেস ম্যানেজার বিক্রম।
1: লোকটার চরিত্র সম্বন্ধে কি কেতে কথা কহতি সে না, মু কিন্তু বিশ্বাস করে নি।
0: একরে যুবক, দুই রে সুন্দর, হাউ তিনি রে রোজগারিয়া।
3: মু চিনিছি লোকটা বহুত ভালো।
2: চল পিঙ্কি, ডেরি হয়ে গেলানি প্রফেসর ক্লাস,
0: আমি যাউছি অশোক।
3: বাই।

0: এ বিষয় কুটি প্রকাশ করা যায়নি। হ্যালো, তু মোর হই রইবু, মু তোতে বহুত পয়সা দেবি, কিন্তু যদি কথাটা প্রকাশ করু ক্ষতিটা হব তোর, বদনাম তো হবই হব। আউ এ কথা শুনিলা ক্ষণি তো বাপা হুয়ে তো তো সান ভৌণীকে মধ্য কেহি বা হবেনি, তো হস্টেলে বি মুহ দেখি পারিবনি। পুনি থরে কৌছি শুন, আম দুহিঙ্কর বাহাঘর পুরীরে হব, সে যায় তু চুপ রহিব, বাহারকু কিছি কহিবনি, হেলা?
1: আজি সকালে চিঠি পাইলি কোরিয়রে, নে পড়াকু, আউ তা সহিত দেখ সেই যুগল ফটোর কপি।
2: কাই দেখি,
0: রূপা ফটো পঠাইলি, আজি সন্ধ্যারে পৌঁছিবি, আমি সাঙ্গ হই পুরী যিবা, পুরী মন্দিরে আমার বাহাঘর হব, ভাবুছি ঠিক ঠিক সবু ব্যবস্থা করিব, নহলে আমার সেই সুন্দর যুগল ফটোটি কথা সবু লোক জানিবে, তোর বদনাম হব।
3: এভলি এভলি গোটে নির্লজ্জ ঘটনাকু তো ছাতি ভিতরে তো রক্ষিছু কেমিতি রূপা, কেমিতি তো বঞ্চি রহিছু, এয়াটু বরং মরিযিবা তোর উচিত থিলা।
1: মু সেই কথা ঠিক করেছি বনজা, খগেন্দ্র পুনি থরে আসিবা আগরু
3: আত্মহত্যা করি পকাইবু, এইয়া তো? তেবে চল, মু তোতে রাতি ট্রেনে বসাই দেবি, নিজ গাঁকু যাবু, সেইটি কুয়ো পোখরী পুনে অল্প দূরে রেল ধারণা বি আছে, এঠি মরি মতে আউ নির্দেশ সুপারটানকু কাই হইরাণ করিবু।
1: বনজা
3: মরি যা রূপা, তু মরি যা, থরে নুহে সাত থর আত্মহত্যা কলে বি তো মনরে বিরত কটিবনি।
1: মু জানি পারুছি খগেন্দ্র মতে আদৌ বাহা হবনি, এইমিতি ধমক দৌথব আউ অত্যাচার করুথব, মু কণ করিবি বনজা, মতে কিছি বুদ্ধি বাট দেখা যাও নাহি।
3: কাহিঁকি তো দেহর কোন রক্ত নাহি, তো দেহর কোন তাতি নাহি, প্রাণ নাহি, প্রতিহিংসা নাহি, পরদিন পুলিশে এতলা দেই পারথান্তু, মতে তো কই পারথান্তু,
1: লজ্জারে মু চুপ রহি গলি বনজা।
3: তেবে আর উপায় কণ, খগেন্দ্র সহিত যাবু, বারম্বার ধর্ষিতা হেবু, আউ শেষে সে তোতে ছিন্দা কাগজ পরি কোঠি হলে পকাই দেব।
1: না মু যাবি না, এ আমার দৃঢ় সংকল্প।
3: তাহলে আত্মহত্যা করিও সিদ্ধান্ত করলু?
1: হ্যাঁ বরং সেইয়া ভালো।
3: তাহলে নে কাগজ, লেখ তোর শেষ চিঠি, যে তো আত্মহত্যা পাই কেবল খগেন্দ্র হি দায়ী।
1: বনজা
3: লেখিবাকু হি হব, সবু কথা লেখি কাগজ খণ্ডিকে গোটিয়ে খোল ভিতরে ভর্তি করি, তাপরে মো না লেখি তু মতে দে।
1: হ্যাঁ মু লেখিবি, মু লেখিবি বনজা, মু সবু কথা লেখিবি।
3: লেখা সহিত খগেন্দ্র চিঠি আউ সে ফটো আউ এক খোলে রকি দে। বেশ চল চল মো রুমকু।
1: তো রুমকু কাহিঁকি?
3: আউ কণ তোতে মরিবার সুযোগ দেওয়াবু, তোতে এইটি ছাড় দিয়েছি বি রূপা,
1: মো পাইকি তু কাহিঁকি হইরাণ হবল?
3: মো হইরাণ হবাটু তো জীবন বেশি মূল্যবান রূপা, আখিরু লুহ পোছি পখা, মরিবাকু ঠিক করে সারিবা পরে পুনি দুর্বলতা কাহিঁকি? মু তো ধরে নেলেনি যে তু গোটে শব, তো রুমটা বর্তমান পাই বন্ধ থাও, চল যা ভিতরকু যা, সেইটি বসিদেবু, মু আসিবা যাই সেইটি বসিদেবু।
1: আউ তু তু কুয়াড়ে যাউছু?
3: কুয়াড়ে নুয়ে, ডাইনিং হলকু, হরিবন্ধুকু কহিলে সে আম পাই খাইবাটা এই রুমকু পঠাই দেব।
1: হউ যা।
3: হ্যাঁ মু ভুলি যাইতিলি, কালি অশোকর জন্মদিন, তাতে নিমন্ত্রণ করছি, কহিলু মু তাকু কোনটা উপহার দেলে সুন্দর হব?
1: তো বন্ধুর জন্মদিন
3: ভাবুথা, মু আসছি।
1: মো কথারে মুন্ড পুরি, তো প্রিয়র জন্মদিন উৎসব কথা তো ভাবিবাকু অবসর পাই না, এ ঋণ কণ আসন্তা জন্মরে বি সুজি হব।
4: বনজা বনজা বনজা, আরে রূপা তু এঠি, বনজা কোয়াড়ে গলা?
1: ডাইনিং হল কু যাইছি, সাঙ্গে সাঙ্গে আসিব,
4: আসলে কহিবু মু রুম রে আছি।

0: c'è mo per questo.
1: বুঝলে তো বিক্রম বাবু আদৌ হেলা করবেনি আজি রাতে থানাকে যাই ইন্সপেক্টর সব কথা কইদেবে
2: নিশ্চয় কহি মিস বনজা এটা মোর কর্তব্য বলে ভাবি নিত
1: মু লিখিবা চিঠিটি বি গোপনরে দেবে সে মোর জড়ে আত্মীয় কিছু অসুবিধা হবনি কহিবে সকাল নটার দশটা ভিতরে পৌঁছিবা
2: আপনার নিশ্চিন্ত রহন্তু দরকার পড়লে মু নিজে যাই এসপি কু ডাকি আনিবি
0: বনজা পুনি কোয়াড়ে যাইছিলু কেতে রাতি হেলানি তাতে কোন জানা পড়ুনি
1: যাইতেলি সব দেহরে জীবন সংসার করিবার মন্ত্র শিখিয়াকু
0: থটা করুছু
1: থটা নুহে তু উঠি বস মু যাহা কউচি কহ কহ মু মরিবাকু চাহে না
0: মু মরিবাকু চাহে না
1: মু সম্মানর সহিত বঞ্চি রহিবাকু চাহে
0: মু সম্মানর সহিত বঞ্চি রহিবাকু চাহে
1: মু নিজকু শোষিত হেবাকু দেবিনি না
0: মু নিজকু শোষিত হেবাকু দেবিনি না
1: তুমি মতে বলাৎকার করিপারিবনি
0: তুমি মতে বলাৎকার করিপারিবনি
1: তুমি মতে ব্ল্যাকমেল করিপারিবনি
0: তুমি মতে ব্ল্যাকমেল করিপারিবনি
1: কহ আহুরি জোরে কহ বারম্বার কহ দেখিবু ক্রমশ তোর নিজের শক্তি উপরে বিশ্বাস আসিব তু প্রতিরোধ করিপারিবু কহ মু আত্মহত্যা করিবাকু জন্ম হইনি
0: মু আত্মহত্যা করিবাকু জন্ম হইনি
1: মু বঞ্চি রহিবি মু বঞ্চিবি
0: মু বঞ্চিবি বঞ্চি রহিবি হ্যাঁ বনজা মু বঞ্চি রহিবি
2: যাই দেখ তো কথা ধর লেডিজ হোস্টেল নম্বর তিনা করে গোটে কলা রঙর কার আসি রহিলা কি
3: হ্যাঁ সব এই আসি রহিলা
2: বনজার অনুমান ঠিক নটা বাজিবা করু খগেন্দ্র পৌঁছি যাইছি চাল বনজাকে সাহায্য করিয়া হব
3: ও বনজা যে কথা কৌলা চাল চাল তেবে বদমাশকে তাহলে দবাকে হব
2: তু আউ দুজনকে ডাকে আমি প্রথমে সেই গাড়িটাকে কাবু করে নেবা অন্য সব কথা বনজা বুঝিব
3: চাল দেরি কর না অশোক আসামি খসে যাই পারে
2: চাল
1: বিজয়নী হে বিজয়নী শুনিলুনি সকাল সকাল রূপা তা রুম্র ভিতর পটু কবাট খেলে আত্মহত্যা করে পকাইছি
4: তু কেমতি জানিলু সুলতা
1: সে বনজা রুম্রে চিঠি রখি যাইছি বনজা নথিলা বেলে
4: সত্যরে আহা কেড়ে ভালো ঝিউটা
5: নুহে আউ কন আমি সিনা টিকে কৌতুক করুছিল
1: চালো চালো সমস্তকে ডাক ঘটনাটা কোন আগে বুঝিবা
4: রূপা আত্মহত্যা করেছি হে ভগবান বিনা কারণে কি সমস্যা মোর এবে এবে পুলিশ ডাকিবাকে পড়িব
6: ম্যাডাম ম্যাডাম মু তবে আসুছি
7: আরে আরে আরে ভৌড়ির শব না দেখি আপন পড়াইবে ইয়ে কেমতি কথা খগেন্দ্র বাবু
6: না না সে কথা রূপার বাপা মা বুঝবে না মু রূপার কি কি
7: মানে আপন পুরা তা ধরম ভাই আপন তো যাই পারিবে নি আপনকে এখানে রহিয়াক পড়িব
6: আজ্ঞা মানে
7: আত্মহত্যা পূর্বরু লেখিথিবা চিঠিরে রূপা আপনকে দায়ী করে যাইছি আপন তারপরে অত্যাচার করছেন
6: মিছ কথা পুরোপুরি মিছ কথা
7: তাহলে সত কথাটা কোন ম্যাডাম আপন এই চিঠিটা পড়িলে সব জানি পারিবে নিয়ন্তু
4: এ এমিতি
8: ধরা ধরা সে বাবা
6: কি করবি
7: আরে ভাই এই আম হোস্টেল এত জোকা আছে নাইয়া মাল করি কি তুম
9: ব্ল্যাকমেল ও ধর্ষণ অভিযোগে গিরফ করছে মিস্টার খগেন্দ্র কনস্টেবল খগেন্দ্র কো তার ড্রাইভর কো বাঁধি নেই হাজতরে ঠুঙ্কি দিও
7: ধন্যবাদ ইন্সপেক্টর আপনি ঠিক সময় পৌঁছছেন নহলে কল্পিট হইতে খসি পড়িথান্দা
9: তমুকু বি ধন্যবাদ মিস বনজা তম যুগ আমি গোটে অপরাধী কু ধরি পারিলু
1: সবু হেলা কিন্তু মু দুঃখিত যে রূপা কু বঞ্চাই হেলানি লজ্জা অপমান ভয়রে বিচারি আত্মহত্যা করি দেলা
9: আই এম অলসো সরি ম্যাডাম হাউ এবে সে রুমটা ভাঙ্গি সব দেখিয়াকু পড়িব
7: না না কিছু ভাঙ্গিবা দরকার পড়িবেনি ইন্সপেক্টর
1: মানে
7: মানে রূপা মরিনি মরিবার অভিনয় করিবা কু মু তাকু পরামর্শ দেইতিলি হ্যাঁ ভৌণী মানে ই গুটে নাটক থিলা তা ন হলে ইন্সপেক্টর আসি অপরাধী খগেন্দ্রকে ধরি না থান্দে কি রূপা সতৌসতা ত্রাহি পাই না থান্দা অন্তরঙ্গ বান্ধবীকে রক্ষা করিবাকু ই নাটকর পরিকল্পনা মু করিতিলি
9: তোমার সুচিন্তিত পদক্ষেপ পাই মু তোমাকে আউ থরে

কালির ভাবপূর্ণ ভক্ত বিমণ্ডিত পরিবেশ ভিতরে জুলাই চবিশ তারিখ শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিট ওড়িশার সমস্ত আকাশবাণী কেন্দ্র এবং এফএম রেনবোরে শুনন্তু পবিত্র বাহুড়া যাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী।

কন্যা ঠারু বর বয়সরে উচ্চ হওয়া দরকার, বিদ্যার উচ্চ হওয়া আবশ্যক, কিন্তু কূলরে সমান হওয়া কথা। অর্জুন ঠিক অছন্তি, তেণু নাগরাজা সুন্দরী নাগবাড়ি অর্জুন কু বিবাহ করাই দিছন। অর্জুন সেই স্থানে আউ ফেরি ন আসি রহি যাইছন। এতে বড় বীর এ সুন্দরীর আকর্ষণে কাহিকি রহিলে? কবিবর রাধানাথ চন্দ্রভাগার কইলে দারু।

এইথর শুনতে শুনিবা হিন্দি কথাচিত্র সির্ফ তুম্র এই গীতটি। দ্বৈত কণ্ঠের গীতটিকে গাইছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক। শুনিবা পাই অনুরোধ করেছেন প্রমোদ কুমার সাহু, বিহসাই, কাদুয়াপড়া, জগৎসিংপুর।